এটি বেলামাই চান কে গে দেউলিন পিড়ি মা বসেরা কে কে কুড়া ঘর দিও কহিল।

বিচর কবে মা, বিচর কবে মা, ঝং ছে বগনে খরে কলম, আব তো ছোড়া কুদনে বলাম, দিন ভরি খেল মলাই নেই ভুল সাত পরে পছি আমার লাইফ।